0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: বন্যপ্রাণীর বিলুপ্তি দ্বিতীয় খণ্ড। বিলুপ্তি হল প্রাণী বিবর্তনের এক স্বাভাবিক ঘটনা। পরিবেশের সঙ্গে ভালদরে খাপ খাওয়া প্রজাতিবর প্রতিযোগিতাত তিষ্ঠিব নোৱাৰি কিছুমান প্রজাতি লাহে লাহে লোপ পায়। যিদরে 7 কোটি বছরের পূর্বে ক্রেটাসিয়াস যুগের শেষত ডাইনোসর লোপ পাইছিল,

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে অকল্যান্ডত প্রতিনিধি পর্যায়ের বৈঠকত অংশগ্রহণ করেছে। দুয়োগী নেতায় দ্বিপাক্ষিক সম্পর্কর সকলবর দিকত আলোকপাত করার বিগত দুবছর বাণিজ্য আর উদ্যোগ তথা প্রতিরক্ষা ক্ষেত্র হওয়া উল্লেখনীয় অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করব। বৈঠকের আরম্ভণিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় যে তেওঁর এই ভ্রমণে ভারত আর নিউজিল্যান্ডের মাজত দ্বিপাক্ষিক সম্পর্কর ক্ষেত্র ঐতিহাসিক মাইলর খুঁটিরূপে পরিগণিত হয়েছে আর ই দেশ দুখনের মাজের সম্পর্কক নতুন গতি প্রদান করব। প্রধানমন্ত্রী শ্রী মোদিয়ে দেশখনের জনসাধারণ আর নেতাসকলক আন্তরিক আদরণি আর সমর্থনের ধন্যবাদ জ্ঞাপন করে। তেওঁ কয় যে বিগত দুকুড়ি বছরত এগারী ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড ভ্রমণে দেশ দুখনের মাজের সম্পর্ক তথা অংশীদারিত্বক শক্তিশালী করেছে।
1: অভিনেতা ভরে শব্দ কে লিয়ে মা আপকা বহুত বহুত আভার ব্যক্ত করতা হুঁ। কাল রাত্রি কো আপকা এয়ারপোর্ট পে আনা ইয়ে আপনে আপ মে বহুত বড়া জেস্টার হ্যায় আর মেরি তরফ সে মে বিশেষ রূপ সে আপকা আভার ব্যক্ত করতা হুঁ। আর আপকে মন্ত্রী সে পুরা সময় মেরে সাথ রহে রাত কো মেরে লিয়ে খুশি কি বাত হ্যায় কি 40 সাল কে বাদ ভারত কে প্রধানমন্ত্রী কা নিউজিল্যান্ড আনা হুয়া হ্যায়।
0: প্রধানমন্ত্রী শ্রী মোদীয়ে মুক্ত বাণিজ্য চুক্তি প্রক্রিয়া অতি কম সময়ের ভিতরতে সম্পন্ন করার বাবে প্রধানমন্ত্রী লাক্সন আর তার সরকারের নেতৃবৃন্দক প্রশংসা করে। প্রধানমন্ত্রী শ্রী মোদীয়ে কয় যে দুয়োখন দেশে এতিয়া কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের বাবে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা উচিত যে ভবিষ্যতের সহযোগিতাক নির্দেশনা দিব। ইপিনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভ্রমণক ঐতিহাসিক মাইলর খুঁটি বলে অভিহিত করে কয় যে বিগত চারিটা দশকত এয়া হয়েছে কোনো এগারী ভারতীয় প্রধানমন্ত্রীর দেশখনলৈ প্রথমবারলৈ আগমন। প্রধানমন্ত্রী মোদীক আদরণি জানাই শ্রী লাক্সনে কয় যে এইদরে ভারতীয় প্রধানমন্ত্রীগীক আদরিবলৈ পোৱাটো তেওঁৰ বাবে আনন্দ আর সন্মানের কথা। এই ভ্রমণ দুয়োখন দেশের শক্তিশালী সম্পর্কক প্রতিফলিত করা বলে প্রধানমন্ত্রী লাক্সনে প্রকাশ করে। আজি বিয়লির ভাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশখনের আগশারীর ব্যবসায়ী তথা ক্রীড়া ব্যক্তিত্বসকলের সঙ্গে বার্তালাপত মিলিত হব। প্রধানমন্ত্রী শ্রী মোদীয়ে ভারতীয় মূলের লোকসকলের এখন বৃহৎ সমাবেশতো অংশ লওয়ার কথা। দেশের উপকূলীয় নিরাপত্তা সুনিশ্চিত করে রাখার বাবে সরকার বদ্ধপরিকর। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল আর জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে বন্দর নিরাপত্তা BOPS স্থাপনের ক্ষেত্র হওয়া অগ্রগতির পর্যালোচনার সময়ত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে এই মন্তব্য করে। শ্রীশাহে কয় যে কেবল অনুজ্ঞাপত্র থাকা ব্যক্তিগত নিরাপত্তা সংস্থাসমূহকে বন্দর নিরাপত্তার দায়িত্ব অর্পণ করার কেন্দ্রীয় ঔদ্যোগিক নিরাপত্তা বাহিনী CISF দ্বারা প্রশিক্ষিত কর্মীকে এক্ষেত্র নিয়োজিত করব। তেওঁ বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানত বর্তমানের আন্তঃগাঁথনি ব্যবহার করে প্রশিক্ষণ আরম্ভ করার বাবে নির্দেশ দিয়ে। শ্রীশাহে BOPSর অধীনত নিয়োজিত হবলগিয়া সকল নিরাপত্তারক্ষীর বিস্তৃত তথ্যকোষ তৈয়ার করবলৈকো বিষয়াসকলক নির্দেশ দিয়ে। বিজ্ঞান আর সমাজ একেলগে বিকশিত হওয়ার ফলস্বরূপে প্রযুক্তি বর্তমান মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে পড়ছে। কেন্দ্রীয় আইন আর ন্যায় রাজ্যমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালে নতুন দিল্লীত কালি অনুষ্ঠিত গ্রন্থ মুক্তি অনুষ্ঠানত অংশগ্রহণ করে এই মন্তব্য করে। মন্ত্রীগুলো ভাষণ প্রসঙ্গত কয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা সুযোগলে রূপান্তর করা আর ভারতীয় সভ্যতা তথা ইয়ার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করাটো এতিয়া মূল প্রত্যাহ্বান হয়ে পড়ছে। কয় যে কৃত্রিম বুদ্ধিমত্তার জড়িয়ে দেশের সর্বাত্মক আর বহনক্ষম বিকাশত গুরুত্ব দিয়া উচিত। কয় যে প্রযুক্তিগত উন্নতি ভারতের সাংস্কৃতিক মূল্যবোধ আর রাষ্ট্রীয় অগ্রাধিকার প্রাপ্ত বিষয়ের সঙ্গে সমন্বিত করা উচিত যাতে ই রাষ্ট্র নির্মাণের বৃহৎ লক্ষ্য পূরণত সেবা আগবাব পড়ে। এই অনুষ্ঠানতে অংশগ্রহণ করে মহিলা তথা শিশু বিকাশ মন্ত্রালয়ের রাজ্যমন্ত্রী সাবিত্রী ঠাকুরে কয় যে মহিলাসকলে নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রতেই আবদ্ধ হয়ে থাকি নালাগে, বরং নিজের বিকাশের ক্ষেত্রতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। কয় যে প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্র মহিলাসকল অধিক জড়িত হওয়ার প্রয়োজন আছে যাতে ইয়ার জড়িয়ে এখন সর্বাত্মক আর সবল সমাজ গড়ার দিকত বরঙনি আগবাব পারি। কয় যে ইন্ডিয়া AI মিশনের অধীনত সরকারে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বন্ধীয় আন্তঃগাঁথনি শক্তিশালী করে সমগ্র দেশতে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশতন্ত্র গড়ে তুলিছে। ভারতীয় নৌসেনায় আজি বিশাখাপট্টনমত প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিত এটা বিশেষ অনুষ্ঠানত ইয়ার ষষ্ঠ প্রজেক্ট 17A

স্বদেশী স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি F-38 আনুষ্ঠানিকভাবে নৌসেনাত অন্তর্ভুক্ত করিব। এই নতুন যুদ্ধ জাহাজখনৰ নৌসেনাত অন্তর্ভুক্তি ভারতৰ আত্মনির্ভরশীল প্রতিরক্ষা নির্মাণ আৰু স্বদেশী সক্ষমতা বৃদ্ধি যাত্রার আন এটি মাইলৰ খুঁটি রূপে পরিগণিত হব। অনুষ্ঠানের পূর্বে নৌসেনার জওয়ানসকলক সম্বোধন করে প্রতিরক্ষা মন্ত্রীগৰাকীয়ে মন্তব্য করে যে ভারত মহাসাগরীয় অঞ্চলত শান্তি আৰু সুস্থিরতা রক্ষার ক্ষেত্রত ভারত প্রধান অংশীদার। তেওঁ উল্লেখ করে যে দেশের সামগ্রিক বাণিজ্যের 90% অধিক সাগরীয় পথে পরিবহন হয় আর সেয়ে নৌ নিরাপত্তা

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শনিবার 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 26 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহর আজি 11 তারিখ। পঞ্জিকার পৰা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষর দ্বাদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:42:59, আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:14:36।

0: সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিং এর বাবে আজি ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: ইতিহাসের পাতলুটিয়াই চালে আমি পাও বিশ্ব দবা চ্যাম্পিয়নশিপ আরম্ভ হয়েছিল 1973 চনত। আমেরিকার প্রথম মহাকাশ কেন্দ্র স্কাইলেব ধ্বংসপ্রাপ্ত হয়ে ভারত মহাসাগরত পতিত হয়েছিল 1979 চনত। 2003 চনত ঐতিহাসিক দিল্লি লাহোর বাস সেবা পুনের আরম্ভ হয়েছিল। 2007 চনত ভারত স্কাউট আর গাইডর রাজ্যিক মুখ্যালয়ের মুখ্য আয়ুক্ত ডি এন শইকীয়াক সিলভার এলিফেন্ট বটারে সন্মানিত করা হয়েছিল। ভারতীয় জ্যোতিষ স্তম্ভ লেখক বেজান দারওয়ালার জন্ম হয় 1931 চনত। 1951 চনের সাহিত্যর নোবেল বঁটা বিজয়ী সুইডেনের সাহিত্যিক পার ফবিয়ান লাগারভিস্টর মৃত্যু হয় 1974 চনত। প্রখ্যাত ব্রিটিশ অভিনেতা লরেন্স অলিভিয়ারর মৃত্যু হয় 1990 চনত। আজি মঙ্গোলিয়ার রাষ্ট্রীয় দিবস।
4: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তো, কথা তো কি?
5: নহব কিয়, হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
4: তার মানে?
5: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
4: তাত কি হয়?
5: হেৰ নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোৱা, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
4: মানে
5: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
4: তেতিয়া হলে ফুটনি মরাতো তোর এক্তিয়ার।
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুয়াহাটি।
3: প্রিয় শ্রোতা, এটি আগবাইছো আজি গুৱাহাটীৰ প্রকাশিত কেইখনমান বাতৰি কাকতৰ প্রধান বাতৰি সমূহ। সুরক্ষিত আৰু বিকশিত অসম গঢ়াৰ লক্ষ্যৰে বিত্তমন্ত্রী জয়ন্ত মল্লবৰুৱাই কালি বিধানসভাত উত্থাপন করলে 2026-27 বর্ষৰ অসম বাজেট। বাজেটখনত ৰাজ্যৰ স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহৰ বাবে 6,814টা MBBS চিকিৎসকসহ চিকিৎসাকর্মীৰ 33,240টা পদ সৃষ্টিৰ প্ৰস্তাৱ আগবঢ়োৱা হৈছে। বহুবিবাহ কৰোৱা কৰ্মচাৰীয়ে হেৰুৱাব চৰকাৰী চাকৰি। চাকৰিত যোগদানৰ এবছৰৰ ভিতৰত মৃত্যুবৰণ কৰা কৰ্মচাৰীৰ পৰিয়ালে লাভ কৰিব পেঞ্চনৰ 50%। মুখ্যমন্ত্রীর কৃষি সা সঁজুলি যোজনার জড়িয়ে ক্ষুদ্র আর উপান্ত কৃষকসকলকে সাহায্য প্রদান ব্যবস্থা অব্যাহত রখার কথা ঘোষণা করা হয়েছে এই বর্ষর বাজেটত। প্রতিখন জেলাতেই বিশ্ববিদ্যালয়, চিকিৎসা আর অভিযান্ত্রিক মহাবিদ্যালয় স্থাপনও বাজেটত সামরি লওয়া হয়েছে। বাজেট অধিবেশনত সদনত রাজমন্ত্রী কেশব মহন্তর তথ্য অনুসরি 10 বছৰত খহনিয়াত বিলীন 2,31,100 বিঘা ভূমি। ইফালে রাজ্যের শক্তিখণ্ডর আত্মনির্ভরতার অভিলাষী ব্যবস্থা 72,753 কোটি টাকার 8,457 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম প্রকল্পও বাজেটত সামরি লওয়া হয়েছে। রাজ্যিক বাজেটক বিভিন্ন দল সংগঠনে প্রতিক্রিয়া করার কথা বাতরিত প্রকাশ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী অনিল মেনন অহা 14 জুলাইত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র অভিমুখে রওনা হব। খেলর পৃষ্ঠাত আছে ভারতীয় ভলিবল দলের প্রাক্তন অধিনায়ক ভলিবল সন্থার সাধারণ সম্পাদক তথা ব্রহ্মপুত্র ভলিবল লীগের জন্মদাতা অভিজিৎ ভট্টাচার্যক আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক কমিটিয়ে লিঙ্গ সমতা বৈচিত্র্যর অন্তর্ভুক্তির চ্যাম্পিয়ন্স বটার গ্লোবেল বিজয়ী হিসাবে নির্বাচন করে ইংল্যান্ডের বার্মিংহামত একটা বটা প্রদান করে। শ্রেয়াস আয়ার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া একরাহে দুটা টি-20 সিরিজত পরাস্ত হয়েছে। প্রিয় শ্রোতা, আজিপুয়ার বাবে নির্ধারিত সময় শেষ হয়ে আহিল। আপনার আজির দিনটি শুভ হওয়ার কামনায় মই ভাস্বতী দেবী শর্মায় অনুষ্ঠানটি ইমানতে সামরিছো। নমস্কার।

0: উপন্যাস পাঠ অনুষ্ঠানটিত ইমান পৰে দিলীপ ফুকন রচিত উপন্যাস জল পদুমৰ পাঞ্চুৰ ধাৰাবাহিক পাঠৰ অষ্টম খণ্ডটি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করিলে সুশীলা, এনিশা উপাধ্যায়, প্রশান্ত, প্রবাল কুমার শর্মা, রাধা দায়তি, রাজীব লোচন বরঠাকুর, অভিজিৎ ত্রিদীপ লহকর, জোনালী প্রজ্ঞা প্রয়াসী হরণিয়া, তরালি ভাস্বতী দেবী শর্মা আর সোনময়নার চরিত্রত অভিনয় করিলে শ্যামল চমুয়াই। উপন্যাসখনির পাঠ আর প্রযোজনা ঋতুপর্ণ দাসর। জল পদুমৰ পাঞ্চুই উপন্যাসখনিৰ ধাৰাবাহিক পাঠৰ পৰৱৰ্তী খণ্ডটি শুনিবলৈ পাব অহা সপ্তাহৰ এই একেটা বাৰৰ এই একে সময়তে।
1: আৰু এতিয়া দেখোন তই নিজৰ স্বাস্থ্যক লৈ একেবাৰে চিন্তামুক্ত।
2: চিন্তা কিয় কৰিম, মই একেবাৰে সঠিক ঠাই বিচাৰি পাইছো।
1: কোন ঠাই অ?
2: গুৱাহাটীৰ ভেটাপাৰাৰ হোমিওপেথিক আঞ্চলিক গৱেষণা প্ৰতিষ্ঠান।
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
2: বিশেষজ্ঞ ক্লিনিক, চৰকাৰী সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য ৰোগীৰ বাবে বিনামূলীয়া ঔষধ আৰু উৎকৃষ্ট স্বাস্থ্য সেৱা।
3: তেন্তে মই এবাৰ যাব লাগিব।
2: নিশ্চয় নিশ্চয়, তোৰ বাবেও স্বাস্থ্য সৰ্বাধিক গুৰুত্ব।

0: গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুয়াহাটী।
1: ওয়ার্ক ফ্রম হোম, অধিক বেতন, মাত্র এটা ক্লিকতে। আরে ওয়াহ,
2: ফসিলে
3: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব। আরবিআইয়ে কয়
4: জানি রক, সতর্ক হৈ রক।
5: তোর লড়াটুক এতিয়া বহুত সুস্থ দেখা গৈছে।
6: হয়,
5: সঠিক চিকিৎসায় সকলো সলনি করে দিলে।
6: পিছে এনে যত্ন কত পালি?
5: গুৱাহাটী ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠানত।
6: ও,
5: তাত পিছে শিশুর বাবেহে সুবিধা আছে নেকি?
6: নহয়ও,
5: শিশুর স্বাস্থ্য শিবির, পুষ্টি সম্পর্কীয় সজাগতা আর সকল বয়সের লোকর বাবে বিশেষ স্বাস্থ্য সেবা উপলব্ধ।
6: ও, সঁচাকৈ বৰ ভাল কথা,
5: কারণ সকলোৰে বাবে সুস্থ স্বাস্থ্যবান ভবিষ্যৎ অতি প্রয়োজন।
0: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।

0: খনা প্রতিষ্ঠান তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায় বিশেষজ্ঞ ক্লিনিক সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা যোগ্য রোগীর বাবে বিনামূলীয় ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা
1: তেন্তে মই এবাৰ যাব লাগিব
0: নিশ্চয় নিশ্চয় তোৰ বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা অনুষ্ঠানত এইবাৰ শুনক অনুপ হাজৰিকা আৰু ডেইজি দাসৰ দ্বৈতকণ্ঠৰ গীত গীতিকাৰ জিতেন ডেকা প্ৰযোজনা অনুপম চৌধুৰীৰ

0: দম মারো দম ছবির জুবিন গার্গর কণ্ঠর গীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বড় ফুটনি দেখুন তোর কথা তো কি
2: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
1: তার মানে
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
1: তাত কি হয়
2: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
1: তেতিয়া হলে টনি মরাটো তোর এক্তিয়ার
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী।
0: হিন্দী ছবির গীতর অনুষ্ঠানত এইবার শুনো আহক অঙ্কিত তিওয়ারির কণ্ঠত বাগী ছবির গীত। সঙ্গীত অঙ্কিত তিওয়ারির, গীতর কথা অভীন্দ্র কুমার উপাধ্যায়ের।

0: এ আর রহমান সংগীত পরিচালিত রং দে বসন্তী ছবির গীতকেটি শুনিলে। গীতকেটির কথা আছিল প্রসন যোশীর। এয়া আকাশবাণী গুয়াহাটির মহাবাহু।
1: আগবাইছ এটি বিশেষ অনুষ্ঠান আমার প্রাণর ভূপেন হাজরিকা। এই অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিবেশন আর প্রযোজনা ঋতুপর্ণ দাসৰ।

এই আরব সিনেমাখনে ভূপেন হাজরিকার সহিতে দেশের প্রসিদ্ধ কবি গীতিকার গুলজারের সম্পর্কর সূত্রপাত হল। গুলজারে এবার লিখেছিল যে মুম্বাইয়ের একটি স্টুডিওত পরিচালক আত্মারামর এখন ছবিত এটি সুমধুর সুর শুনি স্তব্ধ হয়ে গেছিল। স্টুডিওত কথা পাতি থাকা মানুষক সেই সুরটির বিষয়ে সুধিছিল। এজনে কৈছিল যে সেইটো বরগীতর সুর। সংগীত পরিচালক ভূপেন হাজরিকায় সেই সুরক সিনেমাখনত ব্যবহার করেছে। বরগীত আর ভূপেন হাজরিকা দুয়োটা নামের সুতরাং গুলজারের তেনেকয়ে প্রথম পরিচয় হয়েছিল। গুলজারে লিখেছিল, এনেকৈ মই জানিব পাৰিছিলো বরগীতর স্রষ্টা অসমৰ শ্রেষ্ঠ সংগীতকার শ্রীমন্ত শঙ্করদেবর কথা। সেই সিনেমাখন আছিল আরূপ। আরূপ সিনেমার এটি গীতত সেই সুর প্রতিধ্বনিত হয়েছিল। ইয়ার পছত ভূপেন হাজরিকার সহ সংযোগ হয়েছিল গুলজার সাহাবর, সেই কথালে যাম। তার আগতে সেই বিশেষ সুরটি, সেই বিশেষ গীতটি শুনি লো, যেটি গীত আরূপত শুনি গুলজার ডাঙরিয়া ভূপেন হাজরিকার প্রতি আকৃষ্ট হয়েছিল।

0: ফাইনেল আউটপুটটো কি হব, কারণ এখন সিনেমা যেটা আমি করিম সেই সিনেমাখন আমি গোলটো ফিক্স করব প্রথমে। আগতে কি আছিল, র্যান্ডমলি সিনেমা করে গেছিল, তার মাইক্রোফোন দেখাব, কোনোবা এজন ধরে থাকে মাইক্রোফোনটো, বাসে গাইড ভয়েস লৈ পেলে কাম করো। আজিকালি নহয়, আগতে এতিয়া আজিকালি হল আমি গোল ফিক্স করো যে মোট সিনেমাখন স্ক্রিন কত হব, সাব কোনে, জোনার কোন স্ক্রিন হব, ম্যাক্সিমাম মিনিমাম হব গুহাটির মাল্টিপ্লেক্স কিটাত, আর ম্যাক্সিমাম বুসান ফিল্ম ফেস্টিভেল যাব বা টরেন্টত যাব, হেনেকুয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেল বিলাকত যাব, যে তাদে স্কেল টু কি, তাতে কেনেকে দে। যেনেকে মই কওঁ যে আগতে মনো সাউন্ডর সিনেমা আছিল, তার মানে সাউন্ডটো খালি এটা ডিরেকশনের পৰা আছিল, কিন্তু তারপর স্টেরিও হল, স্টেরিও হল তার মানে সাউন্ডটো লেফট এন্ড রাইট রাইটৰ পৰা আহা করলে, তারপর হল কি কোয়াড্রাফোনিক, তার মানে সাউন্ডটো মোৰ চারিফালৰ পৰা আহা করলে, তারপর হল কি সাউন্ড এটা অবজেক্ট বুলি কওঁ, মানে ভিজুয়েলসটো যত যত যাব সাউন্ডটো তাতে যাব, সেটুক আমি থ্রি ডাইমেনশনাল সাউন্ড বলে কোম। মানে খুব সহজে যদি মানে বুঝাই দিও যে এটা পানির ট্যাঙ্ক এটার ভিতর, এটা মূর তো সিনটেক্স বা ওয়াটার ট্যাঙ্ক এটা আছে 1000 লিটার, মানে বহি আছো ভিতর, তো পানি মূর গাত কত কত লাগবে, সবতে লাগবে। হ্যাঁ, আমি যদি ভাবো যে সেই ট্যাঙ্কটু পানির নহে, এটা সাউন্ডর ট্যাঙ্ক, তো মোট সাউন্ড কত লাগবে, সবতে লাগবে, তো সেইটুকে আমি থ্রি ডাইমেনশনাল সাউন্ড বলে কোম। আর সেই থ্রি ডাইমেনশনাল সাউন্ডটাই আমি প্রিপেয়ার করব লাগিব, কারণ এতিয়া আমার সাউন্ড ডিজাইন তো মনো সাউন্ড ডিজাইনক যদি মই প্রিপেয়ার করো নহব, মোর ডাইমেনশন হব লাগবে থ্রি ডাইমেনশন, মানে মানে যেটু সবতকে লেটেস্টত আছে এতিয়া গোটেই পৃথিবীত, সেই সাউন্ড ডিজাইন লৈ ফেলে মানে কাম করব লাগিব। কারণ নর্মেল কনসেপ্ট এটা, যদি এক্সাম্পল দিও যে আমার একটা হাফ প্যান্ট আছে, মই ইচ্ছা করলে লং প্যান্ট করব পারিম জানো, নোৱাৰো, টানি টুনি তো করব নোৱাৰো, কিন্তু মোর লং প্যান্ট এটা আছে, মই ভাবিলো যে হাফ প্যান্ট করে মানে কাটি দিম, মই ঠিক কেনেকে একদম টপ হেৰিটোত মই যিটো কনফিগুৰেশ্যন আছে মই সেইটো কৰিব লাগিব, আৰু সেইটো আজিৰ ডেটত চিনেমাৰ ক্ষেত্ৰত সেইটোক আমি কওঁ ডলবি এটমছ, আজিৰ ডেটত দেই, কিন্তু এইটো ডাইনেমিক প্ৰচেছ, মানুহে যি চিন্তা কৰে সেইটোৱে ডেভেলপড হয়, সেইকাৰণে এই চাউণ্ড ডিজাইনটো মই এটমছ কৰিব লাগিব। এটমছ কৰিলে মোৰ ক'ৰবাত মোৰ ধৰক গাঁৱত চলিব চিনেমাখন এটমছৰ, তেতিয়া মই মনো কৰি ল'ম, ক'ৰবাত আৰু অলপ ভাল হল এটা চলিব য'ত ষ্টেডিঅ' আছে তাতে মই ষ্টেডিঅ' কৰি ল'ম, য'ত মোৰ 5.1 আছে ডলবি ডিজিটেল তাতে মই 5.1 কৰি ল'ম, মানে মোৰ হাতত স্কোপ থাকিব, লিবাৰ্টি থাকিব। যদি মই মনো কৰোঁ সেইটোক মই আৰু এটমছ কৰিব নোৱাৰিম, বা ডলবি ডিজিটেল কৰে বহুতে, কৰিলে নহ'ব, তাৰমানে এটা লাউৰ টেষ্ট একেই পাম। কথাটো হ'ল লাউ এটা যদি মই জাতিলাউ এটা কাটি খাওঁ, মই যিমান ভাগেই নকৰোঁ কিয় টেষ্টটো একেই, সেইকাৰণে এটমছটো সেনেকুৱা নহয়, ডলবিটো এনেকুৱা নহয়, শ্বুটিঙতে তাৰ প্ৰিপেৰেশ্যন থাকিব লাগিব। সেইকাৰণে ফাৰ্ষ্ট ফিক্স দ্য গ'ল, দেন ডু দ্য চাউণ্ড ডিজাইন, এই চাউণ্ড কনচালটেণ্টৰ সেইটো এটা দায়িত্ব। তাৰপিছত পাব্লিক এড্ৰেছ চিষ্টেম এটা বা অডিটৰিয়াম এটা বনাব, বনালে ডাইমেনশ্যন কিমান হ'ব লাগিব ৰুমটোৰ, এই কথাবিলাক লৈ পেলাই তাৰমানে আমি চালোঁ যে ডেকা অৱস্থাটো ইয়াৰ অপৰচুনিটি বহুত, যিটো মানুহ একদম দৌৰাদৌৰিকৈ কাম কৰিব পাৰে এট দ্য এজ অফ 60 আমি ৰিটায়াৰমেণ্ট এজ বুলি কওঁ, ৰিটায়াৰমেণ্ট এজৰ পিছতো ঘৰত বহি কনচালটেণ্ট হিচাপে ধুনীয়াকৈ কাম কৰিব পাৰে, আৰু পৃথিৱীত বিভিন্ন ঠাইত কাম কৰি আছে এইটো লৈ
1: পেলাই।
0: আৰু চাউণ্ড ইঞ্জিনিয়াৰিং পঢ়াৰ আৰু এটা কথা এইটো আছে যে আমি ইনপুট দিব লাগে, তাৰমানে ইনপুট দিব লাগে, কাৰণে ইণ্ডাষ্ট্ৰিক ইনপুট দিব লাগে, যে কোনোবাই ইয়ামাহা ৰোলেণ্ড বা যিকোনো ডাঙৰ ব্ৰেণ্ডবিলাকে আমাক বস্তুবিলাক বনাই দিয়ে, আমি সেইবোৰৰ ওপৰত আমি কাম কৰোঁ, কিন্তু সেই বনাইছেওতো কোনোবা মানুহেই, তো এতিয়া আমি কি কৰোঁ, আমাৰ ইনপুটো দিওঁ, তাৰমানে আমাৰ ইনপুট এনেকৈ দিওঁ যে যিটো কাম তহঁতে কৰি দিছ, মাইক্ৰ'ফোনটো সব ঠিক আছে, কিন্তু এইখিনি যদি আৰু এডভান্স হ'ল হয় আৰু বেটাৰ সুবিধা হ'ল হয় ফ্ৰেণ্ডলি হ'ল হয় আৰু পাৰফৰ্মেঞ্চ বেছি ভাল হয়, তেতিয়া সেই কোম্পানীবিলাকে আমাৰ কথাবিলাক শুনে, শুনি পেলাই আকৌ সিহঁতে সেইবিলাক কাষ্টমাইজ কৰে, তাৰমানে এনেকুৱাও হয়।
1: খুব ধুনীয়াকৈ বুজাই দিলে আপুনি। সংগীতৰ প্ৰতি আগ্ৰহ থাকিলেহে চাউণ্ড ইঞ্জিনিয়াৰ হোৱাটো সম্ভৱ নেকি?
0: সাউণ্ড ইঞ্জিনিয়াৰিঙৰ লগত মিউজিকৰ যিটো আপুনি কথা সুধিলে, সেইটো আমি এখন ধৰক চিকেন কাৰী মিট মচলাৰ নিচিনা কথা, যে চিকেন কাৰীখন আদা নহৰুটোও হ'ব পাৰে, কিন্তু মিট মচলা এড কৰি দিলে হয়তো সোৱাদটো অলপ বেলেগ হ'ব পাৰে, বেলেগ হ'ব পাৰে কাৰোবাৰ কাৰণে, কাৰোবাৰ চবৰ কাৰণে একে নহ'ব পাৰে। তো সাউণ্ড ইঞ্জিনিয়াৰিঙত মিউজিক জানিলেই যে হ'ব সেনেকুৱা মোৰ কথা নহয়, কাৰণ সাউণ্ড ইঞ্জিনিয়াৰিংটো মিউজিক নহয়, মই নিজেই মিউজিকৰ মানুহ নহয়, মই 30 ইয়াৰ্ছ আছোঁ, কিন্তু মই ভূপেন দা, খগেন মহন্ত সবৰ লগতে, খগেন গগৈ সবৰ লগতে মই কাম কৰিছোঁ, আৰু মই ছাকচেছফুলি কাম কৰিছোঁ। এইটো কাৰণে কাম কৰিছোঁ যে যদি মই মোৰ চাউণ্ড ইঞ্জিনিয়াৰিঙৰ স্কুলত যিখিনি মানে মই ইনষ্টিটিউট থকা সময়ত যদি মই খুব ভালকৈ পঢ়ি লওঁ যদি, তেতিয়া মোৰ কাম কৰাৰ কাৰণে খুব সুবিধা হ'ব। আৰু মিউজিক যদি জানে তেতিয়াহ'লে আমি দেখিছোঁ সেনেকুৱা ধৰণৰ ল'ৰাবিলাকৰ এটা ট্ৰেণ্ড আছে, মানে এটা টেণ্ডেঞ্চি আছে যে সাউণ্ড ইঞ্জিনিয়াৰিং পাছ কৰি পেলাই মিউজিক

0: বাইদেউ চাকৰি পাই গলো।
1: আরে বাহ, অভিনন্দন। এতিয়া খুব শপিং।
0: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: রবে শুনতু, স্যালারির আগতেই খরচ।
0: টোটালি